বাতসালিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড পোখারা, ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।

0: ভিক্টোরিয়া পোখারা ক্লিনিক, নিউ রোড, পোখারা। ফার্টিলিটি হোপ লাইন 01-597-0611।
1: হ্যালো, কি ছ তির খবর?
2: ঠিক রিয়ান, সঞ্জয় ছস?
1: সঞ্জয় ছু। অব ভিসা লাগে পছি তো পার্টি দিনে হলা নি?
2: পার্টি তো দিন হুন্থ্যো, কিনমিল গর্ন বাকি নাই ছ।
1: মলি তো সবই কিনমিল গরিসকে।